নমস্কার, ইয়া আকাশবাণী তুরা মেডিয়াম অফ নিউ 243.1 মিটার কিলো হর্স 1233 জাসিং অনুষ্ঠান প্রাসাডং তো অকটায় মানাক 6:30 মিনিট আর 40 সেকেন্ড আপারংনি জাসিং অনুষ্ঠান চৌনি আগে এইজন মহান মরতনি মহৎ গরসারি যা আকসে রাখাইতো মহাত্মা গান্ধী বার্তেনে হিংসা আর কপটতা লাখাই কনদিনান স্বাধীনতা নানি মানসা অকানের নাং অহিংস আন্দোলন বা অহিংস পর্যানেছে বাসিলানা লাগিও আবেসে নাং অহিংস নি অস্ত্র লাখায়ন স্বাধীনতা নানি মানা মহাত্মা গান্ধী সতারং অনুষ্ঠানসি প্রথমতে আপারং নাতিন লাখাত হিতেশ কোশনি খোরাংসে চাই

himatrikos ne sai onustan sina tonga. Tai akbaraito saisto koro. Banpirito onzol jarongsi morotaro jibzonarni saisto ni joton. Natona bhai saisto koro ja. Bhagavan taderken apazarongni saisto. Jate nati dungsato. Nangni bishes dike banpirito onzol jarongsi saisto ni pruti. Morot akwisa nozor lakhanalgiyo. Itihana banpirito onzol jitinka nangni Ahom Hatok Meghaloyani Plan Belt Ba Namuni Onso Zarongsi Banpiritoni Proponota Pangatum Okenen Itehana Onzol Bazaga Zarongsi Saistoni Pruti Aro Zona Saistoni Pruti Bisestiki Nozor Lahani Koraza Aparong Netani E Onustani Zurusi Depring Lahato Banpirito অঞ্চল জরংসি স্বাস্থ্যনি সুরক্ষানি জন্য মূলত বিশেদ্ধ নিগনীতি সানি নিগনি ক্ষেত্র সে চিকুণতা বা সাফ চিকুণ বজায় খেয়ে রাখায়নি আরও সং বার্কিচা জারুংনি থাকেনি সাবধান তুমি যা তামটি দরকার তিনি থাকেনি দংনি বিভিন্ন রোগ বা রকমারি রোগ আর সংক্রমণ প্রতিরোধ দিনি জুনি এই সময় বিশেষ থেকে সতর্কতা নাম পালন জানা লাগিও নিংনি বার্কিসাতি আরো সানি নি ক্ষেত্রসি তাই বাটো সবসময় বা সপকতিন দপলকনি বা গরম দিনি টি দেশেকে বা দিশেকে নিং নিংনিটি যা বিশুদ্ধ ক্লোরিন বড়ি ব্যবহারের সানি আগে চাক বার্কি চাজরং সাবন লাখাই পেন দেখে কিনলানা লাগিও মুকুলি বা খোলাসা জাগাসি প্রমেরা খাদ্য বা ফালনিঘাটনি সানি জারং পেরাইনি বার্কি চাজরং থাকেনি হাজামসি টংনা লেগিনু হাতে থাকেনি নাতনি যাবা কবা পাচলি বার্কি চাজরং পেন দেখে গিনলা না লাগিও আরও অধানে পেন দেখে ডেভিডকে সানা লাগিও পরিবেশ আরও নগ্নে চিকুণতা বা সাফ চিকুণ উজরং সংরক্ষণ বা সাফ চিকুণতা রাখায়নি চিকুণ দিন কৃপণালী তারে নগ্নি চারপাকে হামা বিক্ষিপ্ত কিয়েনা আর ফিনাইল

লাখাই পরিষ্কারটির নগ্নি সারপাকে জমা দংটুনি টিজারং বাখাই বাখাই বা সাত বাখাই পচনশীল আবর্জনা সঠিকভাবে বা সঠিক জায়গাছে মিটিংয়ে দেখাই ওদের পুটাই লাখানা লাগিও আর নিরাপদ স্থান জারংসে ওদের বাখায়না লাগিও সং আর সংক্রমণনি প্রতিরোধিনী ফারুক জুনি সময়সে সবসময় আঁঠুয়া বা মুসুরি ব্যবহারদের সংকাকনি বারকিসা থাকেনি বাসাইকে টংনি কারণে সবসময় পিলাও সকা পানসি জারং কান জ্বর ডায়েরিয়া মকন পকনি কনজাং ভাইটিস রোগ দংবাবের তৎক্ষণাৎ ডাক্তারনি পরামর্শ লাং আপাজুব বিবাটি পরিয়ালনি কারণে বিশেষ কোন রোগী মিন জিটিংকায় শিশু বা জমার বয়স্ক সুরক্ষানি বিষয়ে মন টুঙু আপাজা এই সম্পর্কে অধিক তথ্য লাখানি কারণে বিশেষ দেখে নাং স্বাস্থ্য বিষয়া কর্মী দানি পরামর্শ লাংনে যা দরকার সাধারণসি বানপীড়িত অঞ্চল জারংসে বিশেষ দেখে মালমাতা মরদ জীব জনার এদা নিবন রোগ আরম্ভ দুঙ অকেনেন বিশেষ দিকে বানপীড়িত অঞ্চল জারংনি হালফাতার জারং পলসুয়া হামিন বাজং মিলালেও অকেনেন উটিহানা হার জারং যদি মাসুদা সাউ উটিংকেবারে হক লাইনি বা পায়খানা ধিলাদুনি বা গোবর ধিলাদুনি ইটিহানা বেমার জারং নাংনি পশুধননি কান সেবন কেরনা মানু অকেনেন পারাপক্ষে অন্তত রাংফাইকে যদি হার বারকি সাজরং গিনবাকাইসা উটিংকে দংসা পর্যন্ত হালপাতারসি নাং মাসু পুরুন যিকোনো জনার জাতীয় জীবদানে নাং হালপাতারসি খানা লাগিছা পারাপক্ষে নাং হাতে সিমাননি দানা জাতীয় খাদ্য জানু অদানে দাসানা লাগিও বিশেষ দিকে চাকরেং খুরনি সবকারো খুসারনি সবকা বা বাটা বেরাম বারু নাংনি কষকর লাখায় ইটিহানা জারনি কারণে বিশেষ দেখে যত্ন লাগনি লাগিও উটিহানা বেমার আজার যদি দুঙো উটিংকাবারে পটাশ গ্লিসারিন ইত্যাদি জারং ব্যবহার দেখে অধ্যানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখানি লাগিও মরণনি ক্ষেত্র সিপন উটিংকান যাতে কোনো মরণ বা কোনো জমার যাতে বেমার আজার শিকের সাত উনি কারণে সানি নিগ্নি ক্ষেত্র সে বিশেষ দেখে সতর্কতা পালন দেখে চলাই না লাগিও হাতে থেকেনি মাননি যিকোনো জিনিস আরং সানি আগুরা উজানে পরিষ্কার দেখে গিনলা না লাগিও আর উজানে পেন দেখে লুমনি ক্ষেত্র সে পেন দেখে ডেবেট খেসে সানা লাগিও যিকোনো বস্তু স্বাস্থ্যসম্মত যদি দংসা উটিংকাই বারে উটিহানা সানি জারং থাকেনি বীরত্বং জমার জংসার দানে বন উটিহানা সানি জারং থাকেনি বীরত রাখায় নালাগিও আবার সেনাংনি জমারিনী স্বাস্থ্যবন পেনপাংনা মালমাতা দেনি স্বাস্থ্যবন পেনপাংনা আরও পরিয়াল বা গনসে মরনি নকবন পেন সুস্থ সামলা দংখে টংনা স্বাস্থ্যকর অনুষ্ঠান সি নাথুহা অনুষ্ঠান শেষে নাথমে লেখাতো জিবে সারু সারদা দেবী কস্তুনি মানিঙ্গাইনি সাইজা।

0: Nasimang John Singh Momani Rangaba Tsasungatani Gitrangko Knaswaha Somoy the Oprunis Ni Minit Kolgra Kongaha Aria Somoyo Tsunga Nasimana Mungapan Program Ko Rabas Kainga Mungapan Program on Nasimang Metikrangko Media Tomotan Television Songbat Cinema Bawanda Kabarango Krae Baokne Mesokatani Gaman Ryan A. Sangmani agan talateo naniku kena sunaman gin.
1: Positive portrayal of women in media mo. Jekon na asku cha. O media o. Jekai television o ba antini. Nekra. Wano unge nai disan unge meso kani ba represent kani ba portray kani. Anting mongsong badi TV rao nuk film rao. Ugo banting TV onuka, daud pet mechang ho pangnan, nuke indisan unge represent ka jekhande, chola bara khandika ho, gana temna, bisungko nuke objects of sexual desire dakemna, ba wa measako mukbokatna gupa, bosu dakarang, TV rango, meskwamo, nuke dakara, namani unja, maina yarangra, mechkrangi, image rango, blong and corrupted unge, mesokba, mechkrangko ba, television no, film rango, jioba, portrait angin chum oba, nuke objects of sexual desire dake, portrait kana manja, bisungko nuke, Asako, Mukpokatna, Mukpokatna, Mukpokatna, Daki, symbol Daki Jakalna, Manja, Bishongoba. Mena, Miasamung, Mitchgrang, equal. Human rights nigda, Miasa, Mitchik, Sakanin, equal. Uno, Mitchgrang, Honiki, discriminate Kaudi Yara, human rights issues from Bonga. Arung Jo. Mitchgrango, Nike, negative unge, portrait kaoniko, jokatna, gesa, lodonga, act donga, jekon, indecent representation of women act ne agana. Wa, nyam nigata, wa, lo nigata, mitchgrango, sexual symbols, takerang, portrait kana, manja, yara, ruling against onga, je mandian, mitchgrango nike, portrait ka, sexual objects take, ba, mandiska mukpokana, take, portrait ka, wa mandiranko, rimna mana, sastiona, mana, aro mitchgrango, gesa, nambat kizak ba, portrait ka akbarong jok, anting ni, Pornography mo, Jion Mitchgrang ho, Longen, Ungiza, Mesokaha, Warang, Kumkan Yat Gensum Ode, Crime Rong, Beben, Badiaba, Songode, Pornography Koba, Promote Ka, Takoba, Badiaba, Songode, Promote Kaja, Anting, India Ode, Pornography, Promote Kagba, Jerangan, Manderangan, Mitchgrang ho, Pornography, Mesoka, Ba, Sexual Objects, Takamesoka, Antingode, Wa Manderang Kode, Namana, Punish Kana, Mana, Mana, Angaman Gata, Miasa Ru, Mitchik, Equal, Miasaba, Dalbacha, Mitchpa, Dalbacha, Human Rights Negata, Miasam. Mechik sakanin absan gadang ni sakjaba saksaku sasung kana manja una mechik rangko discriminate kaimna nake sexual symbols take sexual objects take mesuka nira yara gender based crimes ra jekhona gano de dingthang mancha mechko discriminate kaimna mesukupa crime rang oya de wana de je mandian ke takya warko sasti na mana rumna mana aro wa angan gman yam moguta indecent representation of women act ngabao je rangan mechko expose ka warangko de punish kana mana rumna mana beben Antini gen chum advertise to ba jio ba mo mi asana wate de je advertise chum mech tuwa warang ni tho bata anching maiko ni gen mi asa gai shu sha ho ni gen ma mech krang ni gai shu sha ho ni gen tv rango mech krang ni gai shu sanga ni tho bata mo mi asa ko de darang ba ni nes cha ta ko ba una mech ko expose kana ma nai jok ta ke ong cha bisong ko disen ong e represent kana na nga je purpose na bisong ko jakalinga wa purpose na san bisong ko mech ko na nga una bate de bisong ko expose kana manja antang rang ni defense na wa mesok bara kana ba dong mo ho e ong cha bisongan go ngani gupan bisongan ke kobong ayan ani mensa singa bisong ke represent ka what is justification jamo beben bisong agree kana ba rongwa takwa agree kana uko bisong ke expose kana manai jok sexual objects ta ke symbolize kana manai jok ta ke ongja yani gamaknen limitonga program ong ching yon kaket kana de beben je on program o ne ke mitsinga ko represent ka bata warang ko anching audience kata yani ba nina ba nitho bata nina ba shung bata anching ni nak ya dimania slan baso ko de mitsinga ko ne ke expose ka ona ba shokinga maina yara audience ko salata daude tv nuksung anching Gianti advertised to face bong bo, shaving cream bong bo, sawan bong bo, jebong bo, mitchtongba, advertised rongsa, nakpata, aruwarangsa, audience pa, blongen, nina, nampata, aru, anting the cancel, odi warango bangbat on, mitchko, normally, chona chona, baranko, kandaka handaka, baranko, gana temna, expose kabatamo, yara, antingko, namichanchin against mode, wara, niswing ba, audience ni, gisko, tango, mitchna, my takwe ইমেজ কোন স্কাইং ওয়ারা মেজ কোরা ব্লং এন্ড সেক্সুয়াল অবজেক্টস বা সেক্সুয়াল ডিজায়ার দাকপা লেবলসা মানদেরং রাসকাইং জক জিয়ন বিসং সানচিয়া ও দাউরনি স্কাইং ব্লং এন্ড আতাং থো এক্সপোজ কা চলা খানদকি গানা ব্লং এন্ড মিয়াসখো মুকপকান আমা উনি আসলসা মেজ ক্রাং স্থাতা মানিয়া উনি আসলসা আনচিনি আসংও রেব রং বা পাঙ্গিয়া ইমো দাকবা টু সাম এক্সটেন্ট সাবারে ওয়া জাস্টিফিকেশন কো নামো ও কমপ্লিটলি ডিনাই খানা মানজা কো আগু খানা মানায় দাকবো উনি আসল বং জা মানা আনচিন রেব আগানিয়ন সংরং অদি মেজ ক্রাং এক্সপোজ কা জা ওয়ারং নাবা বাসাকোদে রেব ইনসিডেন্ট নং আ সো নরমালি উনা চলা খানদকি গানায় না বিসং আতাং গো ইনভাইট খায় তাকিরে উংজামো ওয়াদে জেনারেল অডিয়েন্স নি মাইন্ডসেট উকোদে উইয়াতনা নাঙ্গেন উনা